0: যুদ্ধবিরতি চুক্তিকে উল্লঙ্ঘন করুছি। অন্যপক্ষে ইরান তৈল বিক্রয় নিয়ে গ্রহণ করা নিষ্পত্তিকে আমেরিকা প্রত্যাহার করে জনাপড়ছে। আমেরিকার এভাবে পদক্ষেপকে ইরানের বৈদেশিক মন্ত্রণালয় দৃঢ় নিন্দা করেছে। ভেঞ্জুয়েলা ভূকম্পরে মৃত্যু সংখ্যা 3685 বৃদ্ধি পাইছে। গত মাস 24 তারিখে ক্রমাগত ভাবে সেখানে দুইটি শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছিল। এর তীব্রতা রিক্টর স্কেলে 7.2 এবং 7.5 রেকর্ড করা যাইছে। গত কিছুদিন মধ্যে মৃত্যু সংখ্যা ক্রমাগত ভাবে বৃদ্ধি পাইছে। এপর্যন্ত 16,740 জন আহত হয়েছে জনাপড়ছে। বহু লোক নিখোঁজ হয়েছে রিপোর্ট করা যাইছে। রাজধানী কারাকাস নিকটবর্তী সিমন বোলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ভূকম্প যোগ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আন্তঃদেশীয় এবং বহির্দেশীয় বিমান পরিবহন প্রভাবিত হয়েছে। মধ্যবর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রোড্রিগেজ কহিছন্তি, বিকল্প রনওয়ে ব্যবহার মাধ্যমে বিমানবন্দরকে যথাশীঘ্র কার্যক্ষম করিবাকো প্রয়াস জারি রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক বাষ্পমন্ত্রী হরদীপ সিং পুরী কহিছন্তি, আন্তর্জাতিক ক্ষেত্রে অশোধিত তৈল মূল্য স্থির কিংবা হ্রাস পাইলে ঘরোই ক্ষেত্রের মূল্য নির্ধারণ দিগরে সকারাত্মক পরিবর্তনর সম্ভাবনা রয়েছে। নয়াদিল্লিরে বিকশিত ভারত সম্মেলনী 2026 গতকালি সম্বোধন করে মন্ত্রী শ্রী পুরী কহিছন্তি, কূটনৈতিক সম্পর্ক, সময়োচিত নীতিগত নিষ্পত্তি, ঘরোই উৎপাদন বৃদ্ধি আদি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন তথা সংস্কারমূলক পদক্ষেপ যোগু সাম্প্রতিক বিশ্ব আহ্বানকে ভারত সফলতার সহ মোকাবিলা করে পারিছি। শক্তি যোগান ক্ষেত্রে সঠিক তথা সময়োচিত পদক্ষেপ যোগু ঘরোই ক্ষেত্রে এলপিজির নিরন্তর যোগান সুনিশ্চিত হয়ে পারিছি। প্রভাবশালী কূটনৈতিক প্রয়াস যোগু হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পরিবহন জাহাজগুড়িক সহজ তথা সুগমভাবে অতিক্রম করে পারিছি বলে শ্রী পুরী কহিছন্তি। ইন্ধন মূল্য উপরে আলোকপাত করে শ্রী পুরী কহিছন্তি, গত 4 বর্ষ মধ্যে ভারতের পেট্রোল ও ডিজেল মূল্য অন্য রাষ্ট্র তুলনায় সর্বনিম্ন রয়েছে। ভারত ইংল্যান্ড চলিত টি-20 পুরুষ ক্রিকেট সিরিজর গতকালের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড বিজয়ী হয়েছে। নটিংহামর টেন্ট ব্রিজঠারে খেলা যাইথিবা এই ম্যাচে ইংল্যান্ড 125 রনরে ভারতকে পরাস্ত করেছে। 5টিকিয়া সিরিজে ইংল্যান্ড 2-0 আগুয়া হয়েছে। টস জিতে ভারত ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করিবাকো আমন্ত্রণ করেছিল। নির্ধারিত 20 ওভরে ইংল্যান্ড 7 উইকেটে 201 রন সংগ্রহ করেছিল। দল পক্ষে ফিলিপ সল্ট সর্বাধিক 70 রন সংগ্রহ করেছিলেন। 202 রন বিজয় লক্ষ্যকে পিছা করে ভারত 11 ওভর এবং 4টি বলরে সমস্ত উইকেট হরাই মাত্র 76 রন সংগ্রহ করেছিল। ইংল্যান্ডর জোফ্রা আর্চরকে প্লেয়ার অফ দি ম্যাচ ঘোষণা করা যাইছি। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার সুইজরল্যান্ড এবং আর্জেন্টিনা কোয়ার্টর ফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছে। ভ্যাঙ্কোভরঠারে খেলা যাইথিবা ম্যাচে পেনাল্টি সুটআউটে সুইজরল্যান্ড কলম্বিয়াকে 4-3 গোলরে পরাস্ত করেছে। এই বিজয় সহ সুইজরল্যান্ড প্রথম থর পাই ফুটবল বিশ্বকপর কোয়ার্টর ফাইনাল পর্যায়ে পৌঁছিছে। আটলান্টাঠারে খেলা যাইথিবা অন্য এক ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলরে ইজিপ্টকে পরাস্ত করেছে। মুখ্য সংবাদগুলিক পুনি থরে। সমস্ত প্রকার আতঙ্কবাদকে দৃঢ় নিন্দা করেছে ভারত ও ইন্ডোনেশিয়া। জাকার্তাঠারে প্রধানমন্ত্রী ও ইন্ডোনেশিয়া রাষ্ট্রপতিঙ্ক মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত। ভারত বাহারিন দ্বিপাক্ষিক সম্পর্ক অধিক সুদৃঢ় হয়েছে কহিলে বৈদেশিক ব্যাপার মন্ত্রী। ইরান বিরুদ্ধে পুনি থরে সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে আমেরিকীয় সেনা। ভেঞ্জুয়েলা ভূকম্পরে 3685 বৃদ্ধি পাইলা মৃত্যু সংখ্যা এবং টেন্ট ব্রিজ টি-20 ভারতকে 125 রনরে পরাস্ত কলা ইংল্যান্ড। সংবাদ শেষ হলা।
1: আকাশবাণী রাউরকেলা আপনার টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী কেন্দ্রকু। বর্তমান আসন্তু শুনিবা কার্যক্রম প্রেরণা। আজি এথিরে রয়েছে আলোচনা, বিষয় রয়েছে জীবন এক ফুলের সেজ নুহে, এহা এক কণ্টকিত পথ। আলোচনার সামিল হয়েছেন আর্ততারণ নন্দ। কার্যক্রম শুনবা কিন্তু তা পূর্ব এই বিজ্ঞাপন। এক সূচনা, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই দেউছি 7008248758। আউ এক সূচনা, উপভোক্তাঙ্ক পাখরে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বরকু 82।

0: 8249809672। নম্বরটি আধরে কই দৌছি 8249809672। সূচনাটি এতিকরে শেষ হলা।
1: নমস্কার, মোর নাম রবিকান্ত মিনা, ডিএফও রাউরকেলা। বন মহোৎসব রে সব শ্রোতা মান শুভেচ্ছা জনাওছি। মু বন মহোৎসব আরম্ভ হয়ে যাই আমার ডিভিজন রে ভি ডিএফও ভাবে মু কেবে চাউচন্তি কি গচ্ছ থায়ে তো জীবন থায়ে, গচ্ছ আমার প্রাণ অছন্তি। গচ্ছ লগাইবা কেবল এক শখ মাত্র নাই, এয়া জলবায়ু পরিবর্তন রোকিয়া পাই আমার একমাত্র রাস্তা আছে। আমা আগর গচ্ছ লগাইবা তো সে আমা মানুষ অক্সিজেন দেই পারিবে, সে CO2 কু শোষিত করি পারিবে, CO2 হো কি কিংবা নাইট্রোজেন নাইট্রোজিনাস গ্যাসেস হো কিতনা কোল যে পলিউটেন্ট গ্যাস অছন্তি তাঙ্কু সে শোষিত করি পারিবে, সে সয়েল রোজন বি কম করি পারিবে, তাপরে সে সাউন্ড পলিউশন রে বি হেল্প করি পারিবে, তাপরে সে গ্রিন বেল্ট থাই বি অ্যাক্ট করি পারিবে কি গোটে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পাখাপাখি সে গছ লাগিবে তো সে এজ এ গ্রিন বেল্ট বি কাম করি পারিবে কি লোক মানুষ সে ডস্ট পলিউশন রে নিবৃত্তি মিলিবে। বনা মহোৎসব রে কেবল ফটো উঠাইবা পাই গছ লগান্তু নাই, তা বড়া হওয়া পর্যন্ত নিজরু পুয়াবে জিয়া তারা হি যত্ন নেওয়া পড়িব। জঙ্গল রো বন্য জন্তু আমার সম্পদা, আসন্তু মিলি মিশি এয়া সুরক্ষা করিবা। ধন্যবাদ, জয় জগন্নাথ।

সিনে সঙ্গীত কার্যক্রমের পরবর্তী গীত উদিত নারায়ণ এবং রামশঙ্কর কণ্ঠে, সমীর রচনার আনন্দ মিলিন্দ সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র দুলে রাজা।

0: ঠাকুর এবং সচিব অনিল মল্লিক যোগ দেইথিলে। ग्रामीण विकास विज्ञान प्रजुक्तिद्या वैषयिक एवं गणित पुष्टिसार शिक्षा भली विभिन्न क्षेत्र में महिला नेतृत्वाधीन विकास आधारित देशर सफलता को प्रतिपादन करुवा एक प्रदर्शनी सेठार आयोजन करलम मुख्यमंत्री भि डी सतीशन सम्मेलन आज सन्धार जोगदेवार कार्यसूची रही आसंता दुईदिनिया सम्मेलन उद्यापित हो। এল নিনোর সম্ভাব্য প্রভাব এবং এ নেই বিভিন্ন ক্ষেত্রে প্রস্তুতি সংক্রান্ত এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। নয়াদিল্লির সেবাতীর্থে প্রধানমন্ত্রী প্রমুখ সচিব ডক্টর পিকে মিশ্র অধ্যক্ষতার অনুষ্ঠিত এই বৈঠকরে পনেরর অধিক মন্ত্রণালয়ের সচিব এবং বরিষ্ঠ পদাধিকারী যোগ দিয়ে পরিস্থিতি উপরে তীক্ষ্ণ নজর রাখা সহ রাজ্যগুড়িক সহিত সমন্বয় রক্ষা মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা ডক্টর মিশ্র পরামর্শ দিয়েছেন। প্রভাবর মূল্যাঙ্কন করা সহিত এর সমাধান পন্থা নেই কার্য করা ডক্টর মিশ্র কিন্তু এল নিনো প্রভাবিত অঞ্চলের পানীয় জলের পর্যাপ্ত উপলব্ধতাকে উচ্চ প্রাথমিকতা প্রদান করা ডক্টর মিশ্র কিন্তু বৈঠকের ভারতীয় পাণিপাগ বিভাগের অধিকারী জুন এবং জুলাই মাসের বর্ষা স্থিতি নিয়ে রিপোর্ট উপস্থাপন করেছেন। অন্যান্য মধ্যে কৃষি বিভাগের সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং গ্রামীণ বিকাশ বিভাগ পক্ষের এল নিনোর প্রভাবর মোকাবিলা দিগরে গ্রহণ করা পদক্ষেপগুলি উপরে বৈঠকের রিপোর্ট উপস্থাপন করা। চলিত শ্রী অমরনাথ জী যাত্রা পাই জম্মু কাশ্মীর প্রশাসন এক নূতন পরামর্শবলী জারি করেছে। পঞ্জীকরণ প্রক্রিয়া এবং সুরক্ষা নির্দেশাবলী কড়াকড়ি ভাবে পালন করা তীর্থযাত্রী অনুরোধ করা যাই। আমার জম্মু সংবাদদাতা দেইথিবা সূচনা অনুযায়ী সুপ্রিমকোর্ট নির্দেশ আধারে দৈনিক তীর্থযাত্রী যাত্রা সীমা বলবত্তর রখা যাই। অনুমতি পত্রে উল্লেখ করা তারিখে যাত্রা করা শ্রদ্ধাল পরামর্শ দিয়ে যাই। তৎকাল পঞ্জীকরণ ব্যবস্থা সীমিত সংখ্যার উপলব্ধ রয়েছে বলে প্রশাসন স্পষ্ট করেছে। পঞ্জীকৃত ন হয়েছিবা তীর্থযাত্রী যাত্রা মার্গরে আগক ন যাওয়ার পরামর্শ দিয়ে যাই। নির্ধারিত দিবস পূর্ব পঞ্জীকৃত যাত্রী শ্রী অমরনাথ জী যাত্রার যাওয়ার অনুমতি প্রদান করা না বলে পরামর্শবলী উল্লেখ করা যাই। কতক আমেরিকীয় সামরিক প্রতিষ্ঠান উপরে ইরান প্রতিশোধমূলক আক্রমণ করেছে। হরমুজগান প্রদেশ এবং বন্দর শহর মাসাহার উপরে আমেরিকার আক্রমণ জবাবরে ইরান এই পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান গণমাধ্যম দিয়েথিবা সূচনা অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস 85টি আমেরিকীয় সামরিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ করেছে। সেগুড়িক মধ্যে সলমান পোর্ট, বাহারিনে থাকা আমেরিকীয় পঞ্চম নৌবাহিনী মুখ্যালয় এবং কুয়েত স্থিত অল সালেম বায়ুসেনা ঘাঁটি অন্তর্ভুক্ত। দেশের বায়ু প্রতিরক্ষা প্রণালী রয়েছে বুসেহর প্রদেশ উপরে এক আমেরিকীয় MQ-9 ড্রোন কু আক্রমণ করে খসাই দিয়া যাইছি বলে রেভলিউশনারি গার্ড কর্পসর মুখপাত্র সূচনা দেইছন্তি। চীনর উত্তর পশ্চিম পর্বতমাল অঞ্চলের ভূস্খলন যোগ মৃত্যু সংখ্যা 21 হয়েছে। উদ্ধার পাই 12 জনক মধ্যে 7 জন সামান্য আহত হয়েছে জনাপড়ি। ভূস্খলন সময় জঙ্গল রক্ষণাবেক্ষণ কার্যপাই শ্রমিক মানে যাওয়া বেড়ে এই ঘটনা ঘটিছে। দেশের কেন্দ্রাঞ্চল এবং পূর্বাঞ্চলের কতক স্থানে প্রবল বর্ষা এবং ঝড়বাত্যা নেই ভারতীয় পাণিপাগ বিভাগ সতর্ক সূচনা জারি করেছে। জম্মু কাশ্মীর, লদাখ, হরিয়ানা, হিমাচল প্রদেশের মধ্যমরু প্রবল বর্ষা হওয়া নেই পাণিপাগ বিভাগ কিন্তু ওড়িশা সমেত পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং আন্ধ্রপ্রদেশের কতক অঞ্চলের ধূলিঝড় সহ ঘড়ঘড়ি বিজুড়ি এবং বর্ষা হওয়া নেই পাণিপাগ বিভাগ অনুমান করেছে। মুখ্য সংবাদগুলি পুণিথরে ত্রিরাষ্ট্রীয় গস্তর দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়াকে তিনদিনিয়া গস্তরে গেলে প্রধানমন্ত্রী। নয়াদিল্লির অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ আসিয়ান ভারত মিলিত কমিটি বৈঠক। কেরলমর কোচিঠারে ব্রিক্স মহিলা মন্ত্রীস্তরীয় বৈঠক আরম্ভ। আমেরিকীয় সামরিক প্রতিষ্ঠানগুলি উপরে ইরানর আক্রমণ এবং ওড়িশা সমেত দেশের কতক অঞ্চলের ধূলিঝড় সহ বর্ষা হওয়া নিয়ে অনুমান করেছে পাণিপাগ বিভাগ। সংবাদ শেষ হলা।
1: This is Akashwani. I am Anuja Kumar with the Midday News. The headlines. Prime Minister Narendra Modi visits UNESCO World Heritage Site of Prambanan Temple in Yogyakarta. Says India's participation in temple's conservation reflects shared cultural legacy of the two countries. Prime Minister Modi can

শ্রোতাবন্ধু কার্যক্রম শুণুলে বিবিধ ভারতী আকাশবাণী রাউরকেলা সময় বর্তমান অপরাহ্ন পাঁচটা এবে আসন্তু শুণবা ভক্তিগীতর কার্যক্রম আরতি কতোটি ভজন প্রথমে বৃন্দাবন জেনাঙ্ক রচনার কণ্ঠদান করেছেন বিজয় ভাস্কর সামন্তরায়।

শ্রোতাবন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তি গীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্র বর্তমান প্রচার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 448তম ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

0: শ্রোতাবন্ধু, প্রচার কলু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 448তম ভাগ। আপন মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। আমার কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 MHz যোগে।
1: নমস্কার, মোর নাম রবিকান্ত মিনা, ডিএফও রাউরকেলা। বন মহোৎসব রে সবু শ্রোতা মানুষ শুভেচ্ছা জনাওছি। মু বন মহোৎসব আরম্ভ হয়ে যাই আমার ডিভিজন রে। ডিএফও ভাবে মু কেবা চাহুচান্তি কি গচ্ছা থাকে তো জীবন থাকে, গচ্ছা আমার প্রাণ আছন্তি। গচ্ছা লগাইবা কেবল এক শখ মাত্র নাহি, এয়া জলবায়ু পরিবর্তন রোকিয়া পাই আমার একমাত্র রাস্তা আছে। আম আগর গচ্ছা লগাইবা তো সে আম মানুষ অক্সিজেন দেই পারিবে, সে CO2 কু শোষিত করি পারিবে, CO2 হো কি কিংবা নাইট্রোজেন নাইট্রোজিনাস গ্যাসেস হো কিতনা কোল যো বি পলিউটেন্ট গ্যাস আছেন্তি তাঙ্কু সে শোষিত করি পারিবে, সে সয়েল রোজন বি কম করি পারিবে, তাপরে সে সাউন্ড পলিউশন রে বি হেল্প করি পারিবে, তাপরে সে গ্রিন বেল্ট থাই বি অ্যাক্ট করি পারিবে কি গোটে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পাখাপাখি সে গছে লাগিবে তো সে এজ এ গ্রিন বেল্ট বি কাম করি পারিবে কি লোক মানুষ সে ডাস্ট পলিউশন রে নিবৃত্তি মিলিবে। বনা মহোৎসব রে কেবল ফটো উঠাইবা পাই গছে লাগান্তু নাই, তাহা বড়া হওয়া পর্যন্ত নিজরু পুয়াবে জিয়া তারা হি যত্ন নেওয়া পড়িব। জঙ্গল রো বন্য জন্তু আমারা সম্পদা, আসন্তু মিলি মিশি এয়া সুরক্ষা করিবা। ধন্যবাদ, জয় জগন্নাথ।
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
3: মেশিন রে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু, যদি ব্যাংক মনা করে তো RBI র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। RBI কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
0: আপনঙ্ক ব্যবসায়রে উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বররে 700-824-8758। ফোন নম্বরটি আউথরে কহি রখুছি 700-824-8758।
4: রথযাত্রা উপলক্ষে 12 জুলাইর 16 জুলাই পর্যন্ত উৎকলকে আনিছি হস্তন্ত্রে 10% প্লস 20% ও হস্তশিল্পরে 10% বিশেষ রিহাতি। এই অফর উৎকলিকার সমস্ত শাখা ও www.utkalikaodisha.com রে উপলব্ধ।
0: আকাশবাণী রাউরকেলা। এবে শুনন্তু নারীমহল কার্যক্রমরে মা শিশুর প্রথম গুরু আলোচনা করিছেন্তি দিব্যাভারতী বেহেরা। কার্যক্রমটিকে প্রযোজনা করিছেন্তি বসন্ত কুমার স্বাইঁ।

শ্রোতাবন্ধু শুনিলে নারী মহল কার্যক্রম। কার্যক্রমটিকে প্রযোজনা করেছিলেন বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনায় ছিলে সত্যভামা পতি। আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, সম্বলপুরী গীতর কার্যক্রমে শুণন্তু শেষ গীতটি, প্রেমনাথ বারিক কণ্ঠরে রচনা পরশুরাম শতপথী।

সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি।

0: পাইছনে? আৰু ঠিক চাষবাস সময়তে হাতকে দুই পয়সা আইলে কিনি দাদা, ভাল করে চাষবাস মানে হেই পারছি? চাষবাস থি ওতকা যদি কিছু মানে পয়সার দরকার হুতবা বলে সেতকি বেলে ই পয়সা মানে একা কামথি লাগছি। তো আমার চাষি ভাই বহন মানকে যাহা যাহা তাকর কাম মানে অছে, কৃষি অধিকারী মান কঠানকে যেই করি হোক কি ল্যাম্পস ঠানকে যেই করি হোক, সে সব সুবিধা সুযোগর লাভ উঠাবার অছে। তার সঙ্গে সঙ্গে আমার চাষি ভাই বহন মানে এই যে প্রাকৃতিক কৃষি করি করিবি, যে ক্ষেত বচাও যে অভিযানটা চলা হয়েছে, আমার মাটির সুরক্ষা হয়ে পারবা, আমার ক্ষেত বঞ্চি পারবা, আর ক্ষেত যদি ভল রহবা, ক্ষেতর মাট যদি ভল রহবা বলে আমার উৎপাদনটা বি সেরকম ভল করি হবা, ওয়েতকা নু ওয়েতকা হবা। তারপরে সে উৎপাদন সে উৎপাদিত যে শস্য মানে আছে সেটা মানকে আমি মানে খাই করি, আমার খাউটি মানে খাই করি, সেমানকর স্বাস্থ্যর গঠনটা বি হয়ে পারবা বলে দাদা। কথা কথা ন বনে কথা মানে হেলা নয়
1: হইগা হই
0: হলে যৌন গীত পদে অধে শুনু
1: হইগা হই শুনি পকাও।

0: শশী গান
1: হয় দাদা
0: গীত তো শুনলা বইলে চালো আজের যেন মুখিয়া যেন বিষয়বস্তু মানে রয়েছে সে কথা মানকে শুনু।
1: শ্রোতা ভাই বহন মানে আজ আমার সঙ্গে যে চাষী ভাই অছন সে হেলে লক্ষ্মী দাস মিরিক, তাঁকর গাঁ হচ্ছে গঙ্গাজল, আর এটা আমার কুত্রা ব্লক থেকে পড়ুছে। তেবে ভাই জুহার। স্বাগত আপনকে আমার আজির বৈঠক কি। আমি তো জানসু আপন পরিবেশ লাগি সচেতন অছন, বৃক্ষরোপণ করসন, তার সঙ্গে সঙ্গে পরিবেশ কে সুহালা বেগির চাষবাস মানে বি করসন। হেলে ইহাদে আমার মুখিয়া চাষ ধান চাষ রয়ে তো সবুয়াড়ে আমার জেলা থি ধান চাষ মানে আরম্ভ হয়ে গলান, তো আপনার ধান চাষ কেন প্রকারে করুছন আর কেঁ কেঁ সবু পরিবেশ কে সুহালা বেগির সেথি সবু পদ্ধতি মানে সামিল করিছন যে সে কথা মানে টিকে কহুন।
2: আমি যু আগু আমার পূর্বপুরুষ মানে যেমনি দেশী বিহন গুড়া চাষ করলে সে দেশী বিহন আবে কিছু প্রামাণিক বিহন যেটা সরকার সার্টিফাইড সিড বলে আমাকে দৌঁচ সেই বিহন পুনে নিজে মধ্যে কিছু বিহন মু মানে নিজে প্রস্তুত করিকি চাষ করুছি যেমনি প্রতীক্ষা পূজা এগুড়াক মানে সার্টিফাইড বিহন দেশী বিহন তৈরি করা যাইছে। কলা চম্পা সোনাফুল এইসব হচ্ছে আমার সব দেশী বিহন। তারপরে আমার আহুরি মানে যে অল্প সময় ভিতরে হুয়ে তাকে আমি ভুসকা ধান বলে
1: কইতো
2: ভজনা ধান কইতো মাল জমি তো এই সব ধান গুড়া মধ্যে করুছু। এটা আমার পুষ রখি আমি

পরবর্তী গীতটি শুনুন তো, হম আপকে দিল মে রহতে হ্যায় কথাচিত্রর গীতটির কণ্ঠদান করেছেন অনুরাধা পড়ুয়াল এবং কুমার সানু।

শ্রোতাবন্ধু সিনে সঙ্গীত কার্যক্রমের শুণন্তু শেষ গীতটি জিসম টু কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন কে কে।